কার্যক্রমর শেষে ইগিতকে শুনুন গাইছন হিউম্যান সাগর আর ইরা মহান্তি। সিনেমা হেলা মতে প্রেমজর, সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ, গীতকে লিখিছন বসন্তরাজ সামল।

0: সতেরো অঙ্ক গুণ মুরায়েলা বলি গোলামালি রে, সতেরো অঙ্ক গুণ মুরায়েলা বলি গোলামালি রে, সতেরো অঙ্ক গুণ মুরায়েলা বলি গোলামালি রে।
1: ইহাদের শুনুন কার্যক্রমের পরবর্তী গীত। গীতটাকে গাইছেন রশ্মিরেখা মিশ্র আর লিখেছেন নরেন্দ্র কুমার দাস।

শ্রোতা বন্ধু মানুষ আমি ইন আর খায় সুর পকাই দেছু যে আপনার মানে আমার কার্যক্রম আজ দুপুরের 3 বজে নু বেলবুড়ার 5 বজে তক খালি এফএম মহানদী 101 মেগাহার্জ আর নিউজ অন এআইআর এপ জরিয়ে শুনে পারবে। সাপ্তাহিক মরামতি আর দেখরেখ কাম লাগি বলিকি এই সময়থি আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ 317.5 মিটার আর 945 কিলোহার্জ তে যোগাই দিয়া যাই না পারে।

0: ଶୁଣା ଶୁଣା ଶୁଣା, ଗାଁ ହେଉ ଅବା ସହର, ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଇଁ ଖୁସିର ଖବର।
1: କଣ କହୁନୁ,
0: ଛାତରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲାଗିବ, 1,38,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ବି ମିଳିବ।
1: ଆଉ ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍,
0: ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ସଞ୍ଚୟର ନୂଆ ସମ୍ଭାବନା ଆଣିଛି ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର ମାଗଣା ବିଜୁଳି ଯୋଜନା।
2: শ্রোতা বন্ধু, আজ কার্যক্রমতে শুনবা কথা নেটে। সেদিন মীনা দেখুলা রাস্তাতে গোটে রেলি যাওয়া, কৌতান সবে ছুঁকু কাম করাবার মহাপাপ, কাহি নাই যে তাকর অভিশাপ, কিছু ঠিক সে বুঝি না পুথাই। সে বরস দশটা হওয়া কেসে মুট মুট দেখু থাকে, টিকা করুতার তার মাকে পচারা, মা গো হেমানে কাণা কুচন, তার উত্তর কাণা হল জন্মা আগে। ইহাদে কার্যক্রমটি সময় হয়েছে গোটে গীত শুনবার। শুনমা দিল ক্যা করে সিনেমার এই গীতটা, গীতটাকে গাইছেন উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক, লিখিছেন আনন্দ বক্সি, সুরেশ জিছেন যতীন ললিত।

ইনা শেষ করেছ হিন্দি সিনেমা গীতকে নিয়ে আমার সবদিনিয়া কার্যক্রম খোলা চরকা। আকাশবাণী সম্বলপুর। কার্যক্রম প্রসারিত হেউছি 317.5 মিটার তথা 945 কিলোহর্জ যোগে এফএম মহানদী 101 মেগাহার্জ এবং নিউজ অন ইআইআর এপ মাধ্যমে। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর বর্তমান সময় দিন 12টা। শ্রোতাবন্ধু মানুষ আমি এটি জনাই দেছু যে আপনার আমার কার্যক্রম আজ অপরাহ্ন 3টার সন্ধ্যা 5টা পর্যন্ত কেবল এফএম মহানদী 101 মেগাহর্জ এবং নিউজ অন ইআইআর এপ মাধ্যমে শুনিপারে। সাপ্তাহিক মরামতি এবং রক্ষণাবেক্ষণ কার্য যোগু এই সময় মধ্যে আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহর্জ যোগে উপলব্ধ হব না। অনেক অনেক শুভেচ্ছা আও অভিনন্দন জনাই আরম্ভ করুছু শ্রোতাবন্ধু আজির হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম বাতায়ন।

শ্রোতা বন্ধু, আজ কথা হবা আমার চারিপার্শ্বরে কিছু ঘটনাবলী কু নিয়ে। কণ ভাবুচন্তি কেউ ঘটনা ছাতি ছড়াই ছাতিকু আমার থরাই দেউথবা লোম শিহরি উঠুথিবা কিছু ঘটনা? অনেক ভাবনা আসুচি না মনকু? হ্যাঁ, দুর্ঘটনা জনিত মৃত্যু, দৈনন্দিন খবরকাগজরে খবর ছপা হচ্ছে, হলে দিনকু দিন তার সংখ্যা বি বড়ুচি। ইয়ে কোণ আমা মানব সমাজ পাই এক বিপদ নুহে? অসময়ের চালি যাচ্ছে অনেক অমূল্য জীবন, টিকিয়ে ভাবিবা। এথর সময় হয়েছে কার্যক্রমের আউ গীতটি শুণবার, শুণন্তু কথাচিত্র জিনা তেরে গলিমির এই গীতটি। দ্বৈত কণ্ঠে গীতটি গাইছেন্তি নীতিন মুকেশ এবং অনুরাধা পড়বাল, গীত রচনা নকশলীলা পুরী এবং রবীন্দ্র রাওয়াল, সঙ্গীত বাবুল বোস।

শ্রোতা বন্ধু, দৈবী দুর্ঘটনা হবা আম হাতে না, অথচ যদি সতর্ক ন হয়ে বেপরুয়া ঢঙ্গে রাস্তায় গাড়ি চলাইবা যা আসবা, তো নিশ্চয় তা আমি এবং অন্য মানক বিপদর কারণ পালটিব। কেউঠি সরকারি কটকণা নিয়ম উল্লঙ্ঘন পাই ফাইন বাবদকু অর্থদণ্ড থাই সুদ্ধা এই দুর্ঘটনার সংখ্যা কমিবার না যেমিতি নাহি। থরে ভাবিলে দেখি এহা কোন আম নিজ পাই পরিবার ও সমাজ পাই এক দায়িত্ব নুহে। এথর শুনন্তু জুদাই কথাচিত্রর এই গীতটি। দ্বৈতকণ্ঠে গীতটি গাইছেন্তি অভিজিৎ এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা সমীর, সঙ্গীত নদীম শ্রবণ।

0: जादुई पिटारा है ना मजेदार साथियों। जी हाँ, आप भी अब अपने आसपास की स्थानीय चीजों से बना सकते हैं अपना मजेदार जादुई पिटारा। क्या
1: जादुई पिटारा?
0: और अब इसी कार्यक्रम के साथ हमारा आज का समय यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
2: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ अगले सप्ताह तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
3: उमंग उमंग उमंग उमंग।
4: শুনিলি NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। আপন মানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। শ্রোতাবন্ধু মানক আমি এটি জনাই দৌছু যে আপন মানে আমার কার্যক্রম আজ অপরাহ্ন 3টার সন্ধ্যা 5টা পর্যন্ত কেবল FM মহানদী 101 মেগাহার্জ এবং নিউজ অন AIR এপ মাধ্যমে শুনে পারিবে। সাপ্তাহিক মরামতি এবং রক্ষণাবেক্ষণ কার্য যোগু এই সময় মধ্যে আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহর্টজ যোগে উপলব্ধ হব নাহিঁ।

0: ନେଇ ସରକାର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାର୍ଯ୍ୟଖସଡ଼ା ପ୍ରସ୍ତୁତ କରି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଦୁଇ ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନଠାରେ ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ସରକାରଙ୍କ ଉପଲବ୍ଧିର ଦେଲେ ବିବରଣୀ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ହେବ ଲୋକାର୍ପଣ। ଅତିରିକ୍ତ 5 କେଜି ଚାଉଳ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ମାଗଣାରେ ମିଳିବ। ଚଳିତ ନିଟ୍ ପୁନଃ ପରୀକ୍ଷାରେ ପରୀକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କୁ ଆଉ ଅଧିକ 15 ମିନିଟ୍ ସମୟ ଦେବା ପାଇଁ ସରକାରଙ୍କ ନିଷ୍ପତ୍ତି ଏବଂ ଶିଶୁ ଶ୍ରମିକ ପ୍ରଥାକୁ ରୋକିବା ଏବଂ ଶିଶୁ ଶ୍ରମ ବିରୋଧରେ ସଚେତନତା ଉଦ୍ଦେଶ୍ୟ ନେଇ ଆଜି ପାଳନ କରାଯାଉଛି ବିଶ୍ୱ ଶିଶୁ ଶ୍ରମ ନିରୋଧ ଦିବସ। 2036 ସୁଦ୍ଧା ବିକଶିତ ଓଡ଼ିଶା ଗଠନ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାର୍ଯ୍ୟଖସଡ଼ା ପ୍ରସ୍ତୁତ କରି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ କହିଛନ୍ତି। ରାଜ୍ୟ ବିଜେପି ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ କାର୍ଯ୍ୟକାଳର ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନରେ ଆୟୋଜିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀକୁ ସମ୍ବୋଧନ କରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମାଝୀ କହିଛନ୍ତି, ବିଗତ 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟ ସରକାର ଲୋକଙ୍କର ଆସ୍ଥାଭାଜନ ହେବା ସହିତ ସେବା ସମର୍ପଣ ଓ ସୁଶାସନକୁ ପାଥେୟ କରି ରାଜ୍ୟବାସୀଙ୍କ ବିଶ୍ୱାସଭାଜନ ହୋଇପାରିଛି। କୃଷି ଶିଳ୍ପ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଆସିଥିବା ବୈପ୍ଲବିକ ପରିବର୍ତ୍ତନ ସରକାରଙ୍କ ବିକାଶମୁଖୀ ଯାତ୍ରାର ପ୍ରମାଣ ଦେଉଛି। ଓଡ଼ିଆ ଅସ୍ମିତାକୁ ଆଧାର କରି ଏକ ସମୃଦ୍ଧ ସଶକ୍ତ ଓ ପ୍ରଗତିଶୀଳ ଓଡ଼ିଶା ଗଠନ ପାଇଁ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି।
1: ଆଜି ଆମ ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ ପୂରଣ ହେଉଛି। ଠିକ 2 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆଜିର ଦିନରେ ମାନନୀୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଉପସ୍ଥିତିରେ ଆମ ସରକାର ଓଡ଼ିଶାର ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କରିଥିଲା। 2036 ସୁଦ୍ଧା ସମୃଦ୍ଧ ଓଡ଼ିଶାର ଏହି ଲକ୍ଷ୍ୟ ହାସଲ ଦିଗରେ ମୋଦିଜୀଙ୍କ ନେତୃତ୍ୱରେ କେନ୍ଦ୍ର ସରକାର ଆମକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ ଯୋଗାଇ ଦେଇ ଆସୁଛନ୍ତି। ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାରର ଡବଲ ଇମ୍ପାକ୍ଟ ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ଗାଁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ସହରରେ ଇଏ ପ୍ରତିଫଳିତ ହେଉଛି।
0: ରାଜ୍ୟ ସରକାର 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ 121 ନୂଆ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରିଛନ୍ତି। ପ୍ରତ୍ୟେକ ଗାଁକୁ ମୌଳିକ ସୁବିଧା ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ସରକାର କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। ଗାଁରୁ ସହର, କ୍ଷେତରୁ ଶିଳ୍ପ, ଶିକ୍ଷାରୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ସରକାର ବିକାଶର ନୂଆ ଧାରା ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି। ଏକ ସମୃଦ୍ଧ, ସଶକ୍ତ ଏବଂ ବିକଶିତ ଓଡ଼ିଶା ଗଠନ କରିବାର ଲକ୍ଷ୍ୟ ଓ ସଂକଳ୍ପ ନେଇ ସରକାର ବିକାଶଧାରାକୁ ଆହୁରି ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜନସାଧାରଣଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି।
1: ତାହେଲେ ମାନନୀୟ ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଜୀଙ୍କର ଦ୍ୱାରା ଯୋଉ ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇ ଯୋଉ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହାତକୁ ନିଆଯାଇଥିବା ଲକ୍ଷ୍ୟପତି ଦିଦି ତିଆରି କରିବା, ସେଥିରେ ଆଜି ଆମ ଓଡ଼ିଶା ସଫଳ କେବଳ ହେଇନାହିଁ, ଭାରତ ବର୍ଷରେ ନିଜର ରାଜ୍ୟମାନଙ୍କ ଭିତରେ ଶ୍ରେଷ୍ଠତା ପ୍ରତିପାଦନ ମଧ୍ୟ ଆଜି କରିପାରିଛି। ଏବଂ ସେଥିପାଇଁ 23,50,000 ଲକ୍ଷ୍ୟପତି ଦିଦି ଆଜି ଆର୍ଥିକ ସ୍ତରରେ ସେମାନଙ୍କୁ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଦେଇପାରି ଆଜି ସଶକ୍ତ କରିପାରିଛି।
0: ସରକାରଙ୍କ ଏକ ବଡ଼ ସଫଳତା ସ୍ୱରୂପ ସୁଭଦ୍ରା ଯୋଜନା ଅଧୀନରେ 2,60,00,000 ମହିଳାଙ୍କୁ ଆର୍ଥିକ ସ୍ୱାବଲମ୍ବୀ କରିବା ପାଇଁ ସହାୟତା ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଏହି ସମୟ ଅବଧି ମଧ୍ୟରେ 23,50,000 ଲକ୍ଷ୍ୟପତି ଦିଦି ସୃଷ୍ଟି କରାଯାଇଛି। ରାଜ୍ୟରେ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷାକୁ ସୁନିଶ୍ଚିତ କରିବା ପାଇଁ ସରକାର ଆଜିଠାରୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଆରମ୍ଭ କରୁଛନ୍ତି। ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ଅତିରିକ୍ତ 5 କେଜି ଚାଉଳ ବିନା ମୂଲ୍ୟରେ ପ୍ରଦାନ କରାଯିବ। ରାଜ୍ୟର ଲୋକସଂଖ୍ୟାର 80% ଲୋକଙ୍କୁ ଅତିରିକ୍ତ ଚାଉଳ ପ୍ରଦାନ କରାଯିବ। 2027 ସୁଦ୍ଧା ରାଜ୍ୟର ସମସ୍ତ ଗ୍ରାମକୁ ବିଜୁଳି ସଂଯୋଗ କରିବା ପାଇଁ ସରକାର ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି। ଗତ 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ ସରକାର 14,651 ଅଭିଯୋଗ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ସେଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ 95% ଅଭିଯୋଗର ସମାଧାନ ହୋଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା, ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ମନମୋହନ ସାମଲ, ରାଜ୍ୟ ବିଜେପି ପ୍ରଭାରୀ ବିଜୟପାଲ ସିଂ ତୋମାର ଏବଂ ବରିଷ୍ଠ ଅଧିକାରୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଅପରାହ୍ନରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଇଡ୍କୋ ପ୍ରଦର୍ଶନୀ ପଡ଼ିଆରେ କେତୋଟି ପ୍ରମୁଖ ପ୍ରକଳ୍ପ ଓ ଯୋଜନାର ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ଏଥିରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା, ଇନ୍ଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସଠାରୁ ଇମ୍ଫୋସିଟି ଭାୟା ଏକାମ୍ରକାନନ ରାସ୍ତାର ଉଦ୍ଘାଟନ, 574 କୋଟି ଟଙ୍କାର ଜନାଶ୍ରୟ ଭବନର ଶିଳାନ୍ୟାସ, ରାଜ୍ୟର ଅଙ୍ଗନୱାଡ଼ି କର୍ମୀ, ମହିଳା ସୁପରଭାଇଜର ଓ ବ୍ଲକ ସଂଯୋଜକମାନଙ୍କୁ ସ୍ମାର୍ଟଫୋନ୍ ପ୍ରଦାନ ଏବଂ ସୁଭଦ୍ରା ଶକ୍ତି ସମ୍ବାଦର ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ଶ୍ରୀ ମାଝୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ରାଜ୍ୟ କ୍ୟାବିନେଟ୍ ବୈଠକ ମଧ୍ୟ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ দ্বারা পরিচালিত নিট ইউজি পুনঃ পরীক্ষা সময় অবধি 195 মিনিটকু বৃদ্ধি করা যাইছি। নিট পরীক্ষার্থীমানঙ্কু অতিরিক্ত 15 মিনিট সময় মিলিব। আসন্তা 21 তারিখরে হেবাকু থিবা নিট ইউজি পুনঃ পরীক্ষা অপরাহ্ন 2টারু আরম্ভ হই 5টা 15 মিনিট যায় চালিব বলি এনটিএ পক্ষরু কোয়া যাইছি। নিট ইউজি পুনঃ পরীক্ষাকু দৃষ্টি রাখি রাজ্য সরকারঙ্কু পক্ষরু পরীক্ষার্থীমানঙ্কু পাই মাগণা বস সেবার ব্যবস্থা করা যাইছি। বাণিজ্য ও পরিবহন বিভাগ পক্ষরু জারি করা যাইতবা নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থী মানে নিজ আডমিট কার্ড দেখাই রাজ্য সড়ক ও পরিবহন নিগমর বসরে মাগণারে যাত্রা করি পারিবে। রাজ্যর 134টি পরীক্ষা কেন্দ্রে মোট 56,983 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে জানা পড়েছে। শিশু শ্রমিক প্রথাকু রোকিবা এবং শিশু শ্রম বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিশ্বরে শিশু শ্রম নিরোধ দিবস পালন করা যাচ্ছে। শিশু মানুষ সেমানকো ন্যায্য অধিকার প্রদান করা এবং সেমানকো ভবিষ্যৎকু সুনিশ্চিত করা জনসচেতনতা বৃদ্ধি করা লক্ষ্যে প্রতিবর্ষ আজির দিনের এই দিবস পালন করা যাই থাকে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে শিশু শ্রমকু লাল কার্ড পিলামানঙ্ক পাই ন্যায়পূর্ণ খেলা বয়স্কঙ্ক পাই উপযুক্ত কাম। শিশু শ্রমিক প্রথাকু সম্পূর্ণ রূপে মূলোৎপাটন করিবা পাই বিশ্বব্যাপী সমর্থক মানঙ্কু একত্রিত করিবা হেউছি লাল কার্ড অভিযান। এই অভিযানর মূল লক্ষ্য হেউছি জনে শিশুকু শিখিবা পাই শিক্ষা দেবা উচিত, বাধ্যবাধকতারে শিশুকু রোজগার করিবাকু নুহে। আইএলএ র তথ্য অনুসারে বিশ্বরে প্রায় 160 নিহত শিশু শ্রমিক ভাবে নিয়োজিত অছন্তি। সেমানক মধ্যরু 79 নিহত শিশু শ্রমিক বিপদজনক কার্যরে জড়িত অছন্তি। রাজ্যরে বিভিন্ন স্থানরে এই অবসরে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা যাইছি। গঞ্জাম জেলা শ্রম বিভাগ পক্ষরু শিশু শ্রমিক নিরাকরণ সম্পর্কিত এক সচেতনতা রথর শুভারম্ভ করা যাইছি। 14 বর্ষরু কম বয়সর শিশুকু কোনসি কামরে নিয়োজিত করিবা এক দণ্ডনীয় অপরাধ এবং 15-18 বর্ষ বয়স্ক কিশোরঙ্কু বিপদসংকুল কামরে নিয়োজিত করিবাকু বারণ করিবার বার্তা নিয়ে সচেতনতা রথ জেলার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করুছি। ভদ্রক জেলা প্রশাসন শ্রম বিভাগ পক্ষরু 15 দিনিয়া সচেতনতা অভিযান আরম্ভ হয়েছে। জেলাপালঙ্ক কার্যালয় পরিসরু শিশু শ্রম নিরাকরণ সম্পর্কিত স্লোগান সহ শোভাযাত্রা এবং এক মোবাইল ভ্যান নগর পরিক্রমা করেছিলা। গজপতি জেলা প্রশাসন ও জেলা শ্রম বিভাগ পক্ষরু পারাখেমুন্ডি স্থিত জেলাপালঙ্ক কার্যালয় পরিসরে সচেতন রথর শুভারম্ভ করা যাইতিলা। শিশু শ্রমিক নিরাকরণ সম্পর্কিত বিভিন্ন আইন এবং পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকু সচেতন করা যাই 14 বর্ষর কম পিলামকু কোনসি কার্যরে নিয়োজিত ন করিবা পাই সচেতনতা বার্তা দিয়া যাইছি। এহা সহিত জেলা প্রশাসন পক্ষরু শিশু শ্রমিক সম্বন্ধিত তথ্য পাইবা পাই নিশুল্ক শ্রমিক সহায়তা হেল্পলাইন নম্বর 1553-368 কিংবা 1098 সহিত যোগাযোগ করিবা পাই কোয়া যাইছি। বলাঙ্গীর জেলা প্রশাসন ও জেলা শ্রম বিভাগ পক্ষরু সচেতনতা রথ সহর পরিক্রমা করে 14 বর্ষর কম শিশুকু শ্রমিক ভাবে নিযুক্তি ন করিবা পাই বার্তা দিয়া যাচ্ছে। নুয়াপড়া জেলা প্রশাসন পক্ষরু বিশ্ব শিশু শ্রমিক উচ্ছেদ দিবস অবসরে 5টি সচেতনতা রথকু জেলাপাল শুভারম্ভ করেছেন। শিশু শ্রমিক নিরাকরণ নিয়ে জেলা প্রশাসন পক্ষরু মধ্যে আলোচনা চক্রর আয়োজন করা যাইতিলা। ঢেঙ্কানাল জেলার আজিঠারু 26 তারিখ পর্যন্ত জেলাস্তরীয় শিশু শ্রমিক নিরাকরণ সচেতনতা অভিযান চালিব। জেলা শ্রম বিভাগ পক্ষরু সচেতনতা রথর শুভারম্ভ করাযিবা সহিত এক শোভাযাত্রার আয়োজন করা যাইতিলা। গঞ্জাম জেলার পরিগণনা ফর্ম বণ্টন ও ডিজিটাইজেসন কার্য দ্রুতগতিরে আগেই চালিছে। ভূস্তরীয় অধিকারী সুপরভাইজর এবং জনগণনা কার্যরে নিয়োজিত অধিকারীমানে 2,96,929 জনকু স্বগণনা ফর্ম বণ্টন করিছন্তি। ওরমাস পক্ষরু বৌদ্ধ কৃষি বজারঠারে স্বতন্ত্র গাঁ আম্বপসরা আজ উদ্ঘাটিত হয়েছে। জেলাপাল বিভূতিভূষণ নায়ক কার্যক্রমে যোগ দিয়ে স্থানীয় চাষীমানঙ্কু উৎপাদিত আম্বকু বজার সুবিধা যোগাইবা এবং চাষীঙ্ক আয় বৃদ্ধি দিগরে এভাবে প্রদর্শনীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। পাণিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তা 2-3 দিন মধ্যে ওড়িশা ছুইবার সম্ভাবনা রয়েছে বলে পাণিপাগ বিভাগ পক্ষর অনুমান করা যাইছি। এর প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইব। আসন্তা কালিঠারু রাজ্যর দক্ষিণ ভাগরে আসন্তা 3 দিন ধরে বর্ষা ও পবনর সম্ভাবনা অছি। কালবৈশাখীর প্রভাব কমিবা সহ মৌসুমী প্রবেশ পাই পাগ অনুকূল রয়েছে। রাজ্যর বিভিন্ন স্থানরে প্রাক মৌসুমী বর্ষা হেউছি। চলিত মাস 16 তারিখ বেলকু মৌসুমী ওড়িশা ছুইবার সম্ভাবনা রয়েছে। मुख्य संवाद पुणि थरे 2036 मसिया सुद्धा विकसित ओडिसा गठनर लक्ष्य नै सरकार एक निर्दिष्ट कार्य खसडा प्रस्तुत करी कार्य करूछंती कहिले मुख्यमंत्री राज्य सरकार को 2 वर्ष पूर्ति अवसर रे भुवनेश्वर लोकसेवा भवन ठारे सांबादिक मानको सरकार को उपलब्धि रे देले विवरणी राज्य सरकार को मुख्यमंत्री अन्नपूर्णा योजना आज संध्यारे एवं लोकार्पण अतिरिक्त 5 केजी चाउल हिताधिकारी मानको मागणारे मिलिबो चलित नीट पुनः परीक्षा रे परीक्षार्थी मानको आउ अधिक 15 मिनिट समय देबा पई सरकार को निष्पत्ति एवं शिशु श्रमिक प्रथा को रोकिबा एवं शिशु श्रम विरोध रे सचेतनता उद्देश्य नै आज पालन करा जाउछि विश्व शिशु श्रम निरोध दिवस आंचलिक संवाद बर्तमान पई एतिके परवर्ती संवाद आपण माने सुनि परिबे संध्या 6:45 मिनिट रे